0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: আওর ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।

0: এইটো ওয়াল বগাই পার হইছো কিয়?
1: আরে হি আহি আছে।
0: কোন কোন আহিল দিম বাপেকে আজি?
2: তই
0: তই কিয় আহিলি আৰু গেটেদি অহা নাই কিয়? চোৰৰ নিচিনাকৈ পিছফালেদি যে আহিছ,
3: বেয়া পালি।

0: প্রতিটো ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপোনালোকৰ সৈতে অন্তরঙ্গ সম্পর্ক গঢ়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবোর অনুষ্ঠান লাইভ, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতরির সৈতে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in-ত। নতুন ভারত, নতুন আকাশবাণী। প্রতিটো ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপোনালোকৰ সৈতে অন্তরঙ্গ সম্পর্ক গঢ়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবোর অনুষ্ঠান লাইভ, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতরির সৈতে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in।
1: প্রিয় শ্রোতা, যুববাণীর বাবে নির্ধারিত সময় শেষ হয়ে অহার লগে লগে স্টুডিওর মজিয়ার পৰা মই শ্রুতি ইমানতে বিদায় লৈছো। নমস্কাৰ।